মারামন কি খবর কি বাবনিয়া উমেন চি রং বা আকারি উ নরেন্দ্র মোদি উল অং বা কি কাম সরকার কি লং কি লাট কি লেনটি কি বেসঙান বানপেন ভা কারু কম এম কি নং সং স্নং কারি ইয়াকি উল ক্রেন লিং বাক ভিডিও কনফারেন্সিং হাক রোজগার মেলা কবা খাট খন্দাই কবা লং হে কী উমোদি উল অং রু বাকি রি হি বারো কবই কি বো ইয়াকে জিংসনে আহকি হে সরকার বাদমিনটাক লাদে কে জিং কিট খিলি জংকি বানওয়ানরা ইয়াক বুরম ডাক জিংত্রাই বাদ আই টিলোট মেট বাদমিন সিম উমেন চি রং বা উল কদৌ সাই রু বাকি রি কপৃথাই কি থ্রং বাদ আংনোট বানিয়দন বন্তা বাদকে ইন্ডিয়া হাক জিংয়া লিনটি বানওয়ানরা ইয়াক রোয় কপার কারি ইন্ডিয়া রু কলিয়াতে লক বাদ বোন তিলিকিরি বান আই কাম আই জাম বাদ প্লে লাট প্লে লিনটি ইয়কি সামলা কারি কয়ৌ নং রেব কব সন কলস্টং ব্যাং দা কৌ ইয়দি ইথি থানং বা শিলং ইয়াকি কৌ লপিনং দা কিন হুন জংক ওয়ান নাইন ওয়ান সেভেন আই টিমস রিংকাত খিং এ ট্রেলং বট কসোর কার মেঘালয়া কে কৌ কলপন ই নাম কি ঝুর কি ঝেপ কি সো কি পাই কি মুসলি মুসলা কমগাপ কলুং সেট কি জট ক্রাই বট বোন কিবই কিবই ডিরেক্টর বমেন সুয়া জংকরেব কারিয়াং ইবা কানিং এস শেবং ইল অং বা কী কৌ কথমু বান কিনতিউ ইকি নংরেব দা কবান রা বেগ বেগ ইক ইউ হাকি খ্লেম দন কাম ইকি নং খাই কী কৌ কয়রাব রু ইকি নং থিট নং পেট বান ইয় বেগ বেগ ইকি ঝুর কিবলওয়ান রা নাকি লিংখা কিবা খ্লেম আই দাওয়াই উমেন চি রং বা আখজলা উকন রাত সংমা হে কী উল সাপ পিনকুপ বুরম হাক অল গারু হিলস এস এস এ স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন হামাদ শাহ গোলগ্রে এল পি স্কুল কানি কজিং পিনকুপ বুরম কলংকুম শিবেনতা বান ইথু কৃপং ইকি কম্ব ভা বৌল লে হাকব কৃষান ইকি নৌ হিকাই এস এস এ হাকি কজু খজিং এলং উমেন চি রং বা উল প্লে পাট বা রু ইকি লাই তলিকি কাম কতা কা এম্বোস ই অফিস এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম ফর ফাইনান্সিয়াল ট্রান্সপারেন্সি কা সি এম লিড ফেলোশিপ বাট কজিং পিন লাই পাট বা ইকি আর ফিউ তলিকি কালি না কবেনতা কি হে কতনাথ পুলি পুথি উকন রাত সংমা উল অং বা কমাত বয়াদে বাট কি নো হিকাই স্কুল এস এস এ কামলি এ কতুলপ হিনরাই কদে কুরম বাট কজিং স্ঙৌ সঙান হ্যাক কাম উলকিন তু রু ইকি নো হিকাই বান আই কব ভাতাম না কবেনতা ক পুলে পুথি কি খান্না স্কুল কারেম খলা ভ্যালি ওয়ারিলং ভিউ পয়েন্ট কবরেন হাকশনং নং লাইন কবাহাব হাপো কমাউথাত রাইশান ব্লক হা ইস্ট এন্ড ওয়েস্ট খাসিলস ডিস্ট্রিক শেন কনসলং গজাক জঙ্গো কাই পৃথাই কব পাও না কবেনতা কি নং ওয়ান কাই সুয়ারি কজিংডন কি ওয়া দোয় কি লোম কি থেম বট কি মাদান ফ্লং বে ইতনান কিদেই কি বখ্রিং ভা ইয়কনি গজাকা ইয়কনি ল অং দো স্কেট্রি জংক ভিলেজ এক্সিকিউটিভ কমিটি জংকশনং নং লাইন ইবা ই থাবা হাবাবতা ইয়ক জিংলং জংকনি জাকা ইবা থাবা ইল অং বাকে জিং খলেম নো জংক জিং কিং বা রিম কলাপিনং ইকি বোর পিনিয়াত ডিস্ট্রিক্ট বানওয়ান জুঙো বাদ লাপ্রু ইয়ক জিং ইতনাত কিনি জাকা কিনি জাকা সেন কনসলা বান খ্রিং ইকি বোন কি নং ওয়ান জুঙো কায় পৃথাই কি বনপো জলা বাদ না বার রি রু কুমজু কনি কদে আকাশবাণী শিলং কবন লামশফি ইয়া কি খুবর গিনবতেং বিয়ং বাট কি খুবর কি বদংসা কাতুরা নেতানিয়া সমিতি গল রাখি কজিং দা বাশিস পাস নেম কজিং ইয়া লিনটি জংকা হিনিন কসঙি ইয়া কজিং এলাং বকরপাং লাপিন লং হাক জাকা জংকা তারু নাতিয়া সমিতি হাব আই জিং ক্রেন হাকনি কজিং এলাং উ মিনটি রং বা উ কনরাদ সংমা উ লঞ্ঞো তং ইকি জিং নো সিনিয়াং কি বোন বকনি কিন হুন কলে খাম তাম হাকলিয়াং কি কাম পনে পেনসা ইয়ক রিটি টেনরাই উল আই খুবলে বাট কিট বক কিট রুয়াং রু ইকি খাট বারো কিবলা নো সিনিয়াং সাকনি কিন হুন কুম শিবেনতা বান নো সিনিয়াং সাকনি কিং দাব শিস পাস নেম উ কনরাদ উল আই স্ঙৌ ভারু আরফসান লাকটিংকা নাক চিফ মিনিস্টার্স স্পেশাল ডেভেলপমেন্ট ফান্ড কবান লং রু না কবেনতা বানতে ইয়ক কমিউনিটি হল বাট ক কালচারেল সেন্টার কুম শিবেনতা বান রাখি এ কজিং দাব খন্দাই ফৌসনেম কয়িং জিং সক্রি জংকা আকাশবাণী লাপিন লং ইয়ক মিউজিক্যাল ইভিনিং মিনতা কসঙি হা স্টেট কনভেনশন সেন্টার হা শিলং ইয়কনি এক মিউজিক্যাল ইভিনিং লাপিন লং দাক আকাশবাণী শিলং বাট কা আকাশবাণী নর্থ ইস্টার্ন সার্ভিস কি নং রাই বাপাও কি বলওয়ান বানিয়া শিমবেনতা কি লং না কিনহুন রায় না জলা কিনথোপ ই কি নং রাই হেক টেন খাসি গারো বাট জয়ন্তিয়া কি লডন রু কি নং রাই হেক টেন হিন্দি বাট কি জিং রাই ফারেং উক